0: আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহি জামিআ ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আশরাফিল খালকি জামা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি الذين نالوا السعادة الحقيقية في الدنيا والعقبى اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد
1: اللهم صل عليه اللهم